পৰ্যন্দ্ৰ ৰিণ্টাচান ৰাজিচাত অনিমেশ কুজুৰ জন গুৰবিন্দৰ সিং মাচুকা ছেমিফাইনেল নম্বৰ ছটা টুস্মিটৰ পুত্ৰ মম্বুকা পৰিয়ং বাগিন জাউণ্টু কম্বাৰী মঞ্চাতকান প্ৰস্তাচি বাচা জিচাবং আতৰিয়িক হাৰিয়িনী সবৰিমনে পাৰ হাৰিয়ং চমা ৰচিবিনা দেৱী মনং প্ৰাগ ডি নমৰ চাণ্ডা পুত্ৰী ক্ৰিয়াচনাম প্ৰয়োগ ক্ৰিয়গ্ৰাম মঞ্জাৰিকান্যা পমনং মেডাই এছিয়ান গেমছ উন্তু কতিগা কাজিনিয়া চাবং দায়ুং মঞ্চাতকান সজয় কতিগা সনা সতনাম সিং জন সলমান খা মমনাঙ্কান পদুঙ্গু ইং মরুপকান মেডাই এশিয়ান গেমস প্রথম বগি ইন্ডিয়া ডি নমর ডবল স্কোর সিরোইং জিচাবং মনেম্বাক অনন্তজিৎ সিং নারুকা জন পরিনাজ ধারিওয়াল মন্যুম বাঙ্কান সতমডাই পদুঙ্গু ইয়াগি পাড়া নমর বরগু চম্পুরান স্কিট প্রসঙ্গন ইনি মঞ্জড়ি আত্রজেট ইন্ডিয়া প্রথম ইয়ং মন্নাং মেডাই এশিয়ান গেমস টি নমর বরগু চম্পুরান স্কিট সমন্তরাইতু টিম কবাডি যুগা মরিয়ানুস্কান্ত কিপরা গমরিয়াং মরেকা বাইক টিম পুত্তা মৌপুন পুত্তর ইন্ডিয়া বধাশ্রী মুঞ্চাকি গ্রুপ মাসিং মাসিং ডন মাসু কসমিফিনাল দয়ম হকি টিম পুত্তা ইন্ডিয়া মনং দেঙ্গন স্কোর দয়পান দুয়া মরিয়ামন করিয়া সয়াতন দয়ম পতঞ্জন কতিগা গ্রুপ আ সবগে জুয়াদ বর্তান ইন্ডিয়া কান বদমৈন মরিয়ামন জপং দয়ম পতঞ্জন গ্রুপ বরকুতন পড়াদি সপ্তু পতঞ্জু ইন্ডিয়া প্রবীণ বধাশ্রী মাসু কপরম্পত ফিনাল কতগরি নাম প্রিয় ইমকে কিয়গ্রাম পুত্তরি সসুড়া মন্দ পতকন কমনঙ্গন ওয়াকবত মরিয়ামন মালিকা নজিমোভা দাদি তাজিকস্তান ডি বাবক নাম বয়স বসার এং বরিয়ংসুং ডি নিশিয় কমারেন ডমিকান তাড়িবার তাবৃত বদিকুতনা মুসিক ইনস্তুমাতাইয়া নিকমাতাইয়া